0: ต้องมี
1: ให้จากกสิบุลิปัตเชียงอุทุดีอิงิล็อกซิมายุย first ever at Big Jam 1996งดิโลกิ้งไงแปนสิบุลิเซกงอยามุติกิตาลวาลมเมกัตตานนะกายสิติกุนลักตระอิมมาคาเข้าปัตฮานวิงิกุตตาอเมโซเรลาลงินเนสติโอโกตักเทลิมาปิงวัติโอกตินะตะลังยักกะปิกJam ni pilok tabi ni 1996 hotel logo tamahan ni kutu kami. Hai, sihir ngoyamu dikita wa tamir kata. Uku asilin ni adikku hau isakain tangit. Hau pamuli ngayu nuna bimmi, nuna tia bimmi lo. Email ngan ngakdate. Kutu apa mi hau pat. Nubuya balo lakni an ngakta mi yugok. Suku yulitin na gaya haksuti lo. Ano ko lakni an ngakta sihir ni ulo ni kiyo lo. Aku ni ngani 30 mit 50 mut. So ngunilimik. According to plus 7 sani kilo amilu no boya wala lak me yok suru yoli tu na ga hak sutilo ano ga lak ne ga ta sihin ni ulu ni yulu according to 40 mit 60 mut sungu ni limik according to lak ne ga ta plus 6 umir yok milu suru yulu lak ne ga ta me yok ano ga lu tilo sihin ni ulu ni yulu according to 30 mit 60 mut sungu ni limik according to lak ne ga ta plus 5Ik hilane uluk inuk tua milu suyu lakni anakta mi yuk anu relaxun lu sekhni ulunik yulu hakuningani 40 mit 60